0: നിങ്ങൾ കേട്ടുകൊണ്ടിരിക്കുന്നത് വോയിസി റേഡിയോ ഡോട്ട് ഓർഗ് ഇന്നത്തെ തലമുറയുടെ ശബ്ദം.
1: প্রতারণা সতর্কতা: কখনোই আপনার খানি লগইন পাসওয়ার্ড বা MFA তথ্য শেয়ার করবেন না। অনুগ্রহ করে নিম্নলিখিত বিষয়গুলো মনে রাখুন। কখনোই আপনার পাসওয়ার্ড বা MFA যাচাইকরণ তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না। ক্যাম্পাস এবং খানি IT বিভাগ কখনোই আপনার কাছে এই তথ্য চাইবে না। যদি আপনি নিজে লগইন প্রক্রিয়া শুরু না করে থাকেন, তাহলে কোনো MFA অনুরোধের জবাব দেবেন না। সন্দেহজনক বা অপ্রত্যাশিত টেক্সট মেসেজ এবং ইমেইলে থাকা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো সংযুক্তি অ্যাটাচমেন্ট খুলবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আপনার পাসওয়ার্ড বা MFA তথ্য দিয়ে ফেলেছেন, কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেছেন অথবা ভুলবশত কোনো সন্দেহজনক সংযুক্তি খুলেছেন, তাহলে সহায়তার জন্য অনুগ্রহ করে আপনার ক্যাম্পাস হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করুন। এটি খানিয়ের একটি প্রতারণা সতর্কতা ঘোষণা।
2: Looking to grow your business and reach the York College community? If you are a current York College student entrepreneur, this opportunity is for you. Let YC Radio help you spread the word. YCRadio.org, the official York College internet radio station, is inviting current York College student entrepreneurs to promote their business with a free on-air public service announcement. Whether you're selling products, offering services, or launching your next big idea, we'll help you create a professional PSA that showcases your business to the campus community. Promote your passion, grow your brand. Start today with YCRadio.org. To get started, email Brian Graves at bgraves@york.cuny.edu or Lisa Ray at lray901@york.cuny.edu. We'll be happy to help you create a professional PSA that gets your message heard. Your next customer could be listening. Get your message on YC Radio. Your business, your brand, your voice, only on ycradio.org. YCRadio.org, the voice of today's generation.
3: It's time to join your college newspaper, Pandora's Box. Are you a good storyteller? Do you like writing? Are you a curious person? Then come write with us at Pandora's Box. It's your college paper. We encourage all majors to join. There are positions for graphic editors and business managers. Our work at PB tells the stories of York and the surrounding Jamaica community. The newspaper is a platform for all students, faculty, and local voices to learn and practice the art of news gathering. PB staff are the watchdogs for the Jamaica community and give a voice to the college's student body. Get experience for life in the real world. Report and write with us.
4: I started going cold turkey. Well, at least when I'm in the car.
5: I know I shouldn't do it, but it's so hard to stop. That's why I hide it from myself, so I won't be tempted.
4: I used to do it all the time. I stopped by locking it in my glove compartment.
6: My friend used to do it way too much. Now I turn it off when we're in the car.
5: My solution is simple. I just don't do it.
7: There are lots of ways to stop yourself and others from texting and driving. How will you stop? Tell us at StopTextStopRex.org. Brought to you by the National Highway Traffic Safety Administration and the Ad Council.
8: YC Radio, what's up, man? It's your boy, Ottawa. Y'all already know y'all the voices of today's generation, man. Shout out to YC Radio, York College.

0: What's up, y'all? This is Lisa Ray, and you're listening to YCRadio.org, the voice of today's generation.
1: ইয়র কলেজে আপনার জন্য একটি বার্তা আছে। ইয়র কলেজের পরীক্ষা কেন্দ্র এখন ইংরেজি ভাষার দক্ষতার জন্য টোফেল পরীক্ষার ব্যবস্থাকারী, এবং আপনি যদি দ্রুত কলেজ শেষ করতে চান তাহলে ক্ল্যাপে অংশগ্রহণ করুন। ক্ল্যাপ কলেজ বোর্ড দ্বারা উন্নত এবং 40 বছরের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত কৃতিত্ব পরীক্ষা। হ্যাঁ, আপনি যা শুনছেন তা ঠিক, ইয়র পরীক্ষা কেন্দ্র এই সব সুবিধা প্রদান করছে শুধুমাত্র আপনার জন্য। আমরা এসি ভবনের 94-20 গাই আর ব্রুয়ার বুলেভার্ড, জ্যামাইকা, নিউ ইয়র্ক, রুম নম্বর 1G05-এ অবস্থিত।
2: It's time to join your college newspaper, Pandora's Box. Are you a good storyteller? Do you like writing? Are you a curious person? Then come write with us at Pandora's Box. It's your college paper. We encourage all majors to join. There are positions for graphic editors and business managers. Our work at PB tells the stories of York and the surrounding Jamaica community. The newspaper is a platform for all students, faculty, and local voices to learn and practice the art of news gathering. PB staff are the watchdogs for the Jamaica community and give a voice to the college's student body. Get experience for life in the real world. Report and write with us.
3: How's it going?
4: I'm having a stroke.
3: Are you going to shake my hand?
4: I'm having a stroke.
3: Wow, you're not even moving your arm.
4: I'm having a stroke.
5: When someone is having a stroke, they may not be able to say it with words, but their body language will tell you loud and clear. Look for FAST. F, face drooping. A, arm weakness. S, speech difficulty. T, time to call 911 immediately. Know the sudden signs. Spot a stroke fast. Visit strokeassociation.org. Brought to you by the American Stroke Association and the Ad Council.
6: Hey man, it's Nova Brooklyn, YCRadio.org, the voice of today's generation.